0: অনুষ্ঠানে আজ রয়েছে মহিলাদের একান্ত নিজস্ব অনুষ্ঠান চিরন্তনী। অনুষ্ঠানের শুরুতেই রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তিটি, সত্যের নিকট পরাস্ত হইলে নিবিড়ভাবে সত্যের উপলব্ধি হইয়া থাকে, সত্যের পরিচয় দুঃখের দিনেই ভালো করিয়া ঘটে, মানুষের পক্ষে যাহা সত্য মানুষের পক্ষে তাহাই যে সহজ তাহা নহে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তি দিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান।
1: শ্রোতা বন্ধুরা, এবারে একটি ঘোষণা। NIPP প্রযোজক, কন্টেন্ট ক্রিয়েটর, প্রোডাকশন হাউস, স্বত্বাধিকার এবং অ্যাগ্রিগেটরদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে প্রসার ভারতী উচ্চমানের রেডিও অনুষ্ঠান সংগ্রহের জন্য নোটিশ ইনভাইটিং প্রোগ্রাম প্রপোজাল NIPP।

অধীনে আকাশবাণী শ্রী বিজয়পুরমের জন্য অনুষ্ঠানের প্রস্তাব আহ্বান করছে। তিনটি মোডের অধীনে প্রস্তাব আহ্বান করা হয়েছে, রেভিনিউ শেয়ারিং মোড, স্পন্সার্ড প্রোগ্রাম মোড এবং গ্রেটিস মোড। অনুষ্ঠানের ফরম্যাটের মধ্যে থাকতে হবে রেডিও নাটক, ডকুমেন্টারি, গল্প বলা এবং অডিও ফরম্যাট, পডকাস্ট, কুইজ প্রতিযোগিতা এবং সঙ্গীত ভিত্তিক অনুষ্ঠান। আগ্রহী আবেদনকারীদের তাদের প্রস্তাব জমা দেওয়ার আগে সর্বশেষ সংশোধনী সহ প্রসার ভারতী কন্টেন্ট সোর্সিং পলিসি 2024 মনোযোগ সহকারে পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এই নীতিমালায় যোগ্যতা, অনুষ্ঠানের নির্দেশিকা, চুক্তির শর্তাবলী, রাজস্ব ভাগাভাগি এবং AIR, ব্রডকাস্ট কোড ও বাণিজ্যিক বিজ্ঞাপন কোড সম্পর্কিত বিবরণ রয়েছে। যোগ্য আবেদনকারীরা সমস্ত প্রয়োজনীয় বিবরণ এবং সহায়ক নথিপত্র সহ নির্ধারিত ফরম্যাটের মাধ্যমে আমাদের ইমেল আইডি hooaIR@prasarbharati.gov.in এ তাদের প্রস্তাব জমা দিতে পারেন। বিস্তারিত নির্দেশিকা এবং আবেদন পদ্ধতির জন্য আগ্রহ করে প্রসার ভারতী এবং আকাশবাণীর অফিসিয়াল ওয়েবসাইটগুলি দেখুন। প্রস্তাব জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই 2026। ভারতের পাবলিক সার্ভিস ব্রডকাস্টারে আপনার সৃজনশীল কন্টেন্ট নিয়ে আসার এই সুযোগ হাতছাড়া করবেন না। এই ঘোষণাটি আকাশবাণী কর্তৃক জনস্বার্থে জারি করা হয়েছে।

এবারে আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অনেক স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খবর শেষ হলো।

0: এখন জলযান যাত্রার খবরাখবর। এমভি রঙ্গত আগামীকাল সকাল 6টায় শ্রীবিজয়পুরম থেকে ভায়া স্বরাজদ্বীপ ও লং আইল্যান্ড হয়ে রঙ্গতের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ওই দিনই দুপুর 12টায় রঙ্গত থেকে ওই একই পথে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি কামোরটা আগামীকাল সকাল 6:15 শ্রীবিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সকাল 8:30 শহীদ দ্বীপ থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি জলি বয় আগামীকাল সকাল 6:15 শ্রীবিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সকাল 8:45 স্বরাজদ্বীপ থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি কালীঘাট আগামীকাল রাত 9টায় শ্রীবিজয়পুরম থেকে লিটিল আন্দামানের উদ্দেশ্যে যাত্রা করবে এবং পরের দিন সকাল 8টায় লিটিল আন্দামান থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি হার্ডবে আগামীকাল সকাল 7টায় শ্রীবিজয়পুরম থেকে ভায়া মায়াবন্দর হয়ে ডিগলিপুরের উদ্দেশ্যে যাত্রা করবে এবং পরের দিন সকাল 7টায় ডিগলিপুর থেকে ভায়া মায়াবন্দর হয়ে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। জলযান যাত্রার খবরাখবর শেষ হল। শ্রোতা বন্ধুরা, আজ চিরন্তনীর আসরে শুনবেন একটি সাক্ষাৎকার। এবারে জানিয়ে রাখি, আজকের বিষয় হল অতিথির জীবনের নানা ওঠাপড়া এবং তার সুখ দুঃখের কথা ও সঙ্গে থাকবে গান। আজ মহিলাদের একান্ত নিজস্ব অনুষ্ঠানে পেয়েছি এক নতুন অতিথিকে। তাহলে প্রথমেই ওনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানিয়ে ওনার কাছ থেকেই জেনে নেব ওনার পরিচয়। নমস্কার।
1: নমস্কার।
0: প্রথমেই আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। এবার আপনার কাছ থেকেই জানতে চাইব আপনার পরিচয়ে।
1: আমার নাম শিখা মণ্ডল, আমি বন্ডুর গ্রামে থাকি।
0: আপনি অন্ডুরে কত বছর ধরে আছেন?
1: আমি বন্ডুরে 23 বছর থেকে আছি।
0: আচ্ছা, আপনি কি অন্ডুরেই বড় হয়েছেন?
1: আমি বিবাহ সূত্রে বন্ডুরে থাকি।
0: আচ্ছা, আপনার ছোটবেলাটা কোথায় কেটেছে এবং কেমন কেটেছে?
1: আমার ছোটবেলা হাম্পিগঞ্জে কেটেছে, আমার বাবার বাড়ি হাম্পিগঞ্জে।
0: আচ্ছা।
1: আর আমার ছোটবেলাও এখানে বাবা মায়ের সঙ্গে ভাই বোনের সঙ্গে খুবই ভালো কেটেছে।
0: খুব ভালো। আপনার পড়াশোনা কোথায় হয়েছে এবং আপনার ছাত্র জীবনটা কেমন ছিল?
1: আমার পড়াশোনা হাম্পিগঞ্জ এবং মংলুটান স্কুলে হয়েছে। আমি ক্লাস 12 পর্যন্ত পড়েছি ওখানে। আমার

0: পড়াশোনা হয়েছে।
1: আচ্ছা,
0: আর আমার ছাত্র জীবনটা খুবই ভালো ছিল।
1: আচ্ছা, এবারে জানতে চাইব বিয়ের পর বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে কি পার্থক্য খুঁজে পেলেন?
0: বিয়ের আগে বলছি,
1: হ্যাঁ,
0: বিয়ের আগে আমি বাবার বাড়ি বলতে আমার নিজের মতো সবকিছু আমি করতে পারতাম।
1: হ্যাঁ,
0: আর রান্না বান্না সবই আমার মা করে দিত, আমি খেতাম।
1: হ্যাঁ,
0: কিন্তু সেটা আমার শ্বশুর বাড়ি আমি গিয়ে নিজেরই করতে হতো, শ্বশুরের মন জয় করতে হতো, শাশুড়ির মন জয় করতে হতো।
1: মানে শ্বশুর বাড়ির সবাইকে সন্তুষ্ট রাখার জন্য
0: আমার
1: নিজেকে খুবই খাটতে হতো। আপনি বিয়ের আগে পড়াশোনা 12 অবধি পড়ার সঙ্গে সঙ্গে কি আপনার বিয়ে হয়ে গেছিল?
0: না, 12 পাস করার পরে আমি 5 বছর একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি।
1: হ্যাঁ,
0: আর তারপরেও একটা টাইপ ইনস্টিটিউট চালাচ্ছিলাম 2 বছর। তো ওই 6-7 বছর পরেই আমার বিয়ে হয়েছে।
1: আচ্ছা, তখন বিয়ের পরে সব ওই আগের কাজগুলো ছেড়ে দিতে হয়েছে, একদম গৃহবধূর মতোই থাকতে হয়েছে শ্বশুর বাড়িতে। আচ্ছা, তাহলে এবার বলুন আপনি বর্তমানে কি করেন?
0: বর্তমান আমি এখন একটা গ্যারেজ করেছি, আর গ্যারেজটা এখন আমি চালাচ্ছি। ওই গ্যারেজটা দিয়ে এখন আমার
1: সংসার চলে। আচ্ছা, আপনি হঠাৎ এই গ্যারেজ করার পরিকল্পনা করলেন কেন বা কিভাবে? মানে সচরাচর গ্যারেজটা কোনো পুরুষ ছেলেরাই খুলে থাকেন, আপনি একজন মহিলা হয়ে হঠাৎ গ্যারেজ খোলার পরিকল্পনা করলেন কেন?
0: এটা আপনি সত্যি বলেছেন যে গ্যারেজ একটা পুরুষ মানুষই খোলে, আর ওই কাজগুলো পুরো হার্ড বা অনেক কষ্ট করতে হয়, ছেলে মানুষরাই ওগুলো খোলে। কিন্তু আমার বর যে অনেক অসুস্থ হয়ে যাওয়াতে 2 বছর উনি অনেক অসুবিধায় ছিল, অসুস্থ ছিল আর বিছানায় ছিল, তখন আমি এই সিদ্ধান্ত নিলাম যে আমার কিছু করতে হবে। তখন আমি গ্যারেজটা খোলার বিষয় নিলাম আর গ্যারেজ তখন শুরু করলাম চালাতে।
1: আচ্ছা, গ্যারেজ কি আগে থেকেই ছিল না আপনি নতুন করে শুরু করলেন?
0: আগে থেকে ছিল বলতে আমার বর চালাতো, ওর গ্যারেজটা মানে উনি প্রাইভেটেও কাজ করতো, আর 1-2 ঘন্টা করে ওই গ্যারেজটাও চালাতো, আর বাকি সবটুকু বন্ধ থাকতো। তো উনি যখন চালাতো তখন আমি যেতাম না, তখন আমি হাউসওয়াইফ ছিলাম। আর যখন ওনার অসুবিধা হয়ে গেছে তখন আমি
1: সংসার চালানোর তাগিদেতে বেরিয়ে পড়তে হয়েছে। যাই হোক, খুবই ভালো। এবারে জানতে চাইব আপনার এই দৈনন্দিন কর্মক্ষেত্রে কি কি অনুকূল বা প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করতে হয়।
0: গ্যারেজ, আমি যখন গ্যারেজ চালাই তো আমি একটা মহিলা, যেহেতু আমি সেসব কাজ আমি করতে পারি, তো আমার একটা মিস্ত্রি বা মেকানিক আমার দরকার। তো আমি একটা মেকানিক রাখি এবং ওনার সঙ্গে একজন না থাকলে কাজ ভালো
1: করে
0: না। তো ওনার সাথে আমি একজন হেল্পারও দিয়ে দিই। তো ওনারা দুজন যখন কাজ করে আমার মাস গেলে ওদের পেমেন্ট করতে হয়। আর এমন কি ওরা কাজ করতে করতে হঠাৎ দেখা যায় 1-2 বছর পরে ওরা চলে যায়। তো আমার
1: মানে কাজটা ছেড়ে দেয়,
0: কাজ ছেড়ে দিয়ে চলে যায়। তখন আমার দোকান বন্ধ রেখে আবার অন্য মিস্ত্রি, অন্য হেল্পার,
1: তখন খুবই অসুবিধায় পড়তে হয়।
0: আর ওই করে আমার গ্যারেজটা আবার যখন নতুন মিস্ত্রি পাই, নতুন হেল্পার পাই, তখন আবার গ্যারেজ
1: শুরু করতে
0: হয়। মাঝে মধ্যেই আমার সঙ্গে
1: হয়। যাই হোক, যদি এমন হতো কোনো পারমানেন্ট মেকানিক
0: পাওয়া যেত
1: তাহলে খুবই ভালো হতো। যাই হোক, আশা করব এরপর থেকে এরকমই আপনি পেয়ে যান। আচ্ছা, আপনি কি চাকরির চেষ্টা করেননি?
0: আমি চাকরির চেষ্টা করেছিলাম।
1: হ্যাঁ,
0: আর বলতে পারেন আমার ঘরের দরজা পর্যন্ত আমার চাকরি এসে চলে গেছে, যেটা আমার কপালে ছিল।
1: ভাগ্য সাথ দেয়নি। আচ্ছা, আসলে চাকরি সবার কপালে জোটেও না, তবে চাকরি হয়নি বলে চুপ করে বসে থাকলে তো চলবে না। আপনি যেমন গ্যারেজটা চালিয়ে যাচ্ছেন, কিছু না কিছু করে তো সামনের দিকে এগোতে হবে। যাই হোক, আপনার বাড়িতে কে কে আছে এবং তারা কে কি করে?
0: বর্তমান আমার বাড়িতে আমরা 4 জন আছি। এখন আমি, আমার বর, আমার এক মেয়ে, এক ছেলে। তো বর প্রাইভেটে কাজ করছে আর ছেলে মেয়ে দুজনেই পড়াশোনা করছে।
1: আচ্ছা, ছোট। যাই হোক, এবারে জানতে চাইবো আপনার এই পর্যন্ত পথ চলার মধ্যে এমন কোন স্মরণীয় ঘটনা আছে যা আমাদের বলতে পারেন? সেটা ভালো হতে পারে আবার খারাপও হতে পারে।
0: সেটা বলতে পারেন, আমার অনেকই কষ্টের একটা কথা আপনাদের জানাচ্ছি। যেমন আমার বর

0: অসুস্থ হয়ে যাওয়াতে দু বছর একদম বিছানায় শোয়া।
1: কি হয়েছিল ওনার?
0: ওনার ব্রেন স্ট্রোক হয়েছিল আর প্যারালাইসিস হয়ে গেল। তো দু বছর উনি বিছানা থেকে উঠতেই পারেনি। আর তখন আমার যে পরিস্থিতি গেল, মানে আমি বলতে পারি সেই জিনিসটা আমি কোনোদিনও
1: ভুলতে পারবো
0: না। সেটাই আমার
1: খুব দুর্ঘটনা বলতে পারবো। হ্যাঁ, আর এমন কোন ঘটনা যা খুবই সুখদায়ক বা মনে রাখার মতো?
0: হ্যাঁ, আমি ছোটবেলায় অনেকই বদমাশি বলতে পারেন,
1: দুষ্টুমি করতেন,
0: দুষ্টুমিও বলতে পারেন। আমি, আমার একটা ছোট ভাই আছে প্রকাশ বলে, আমি ওর সঙ্গে খুবই বদমাশি করতাম, মানে লড়াইও করতাম, আবার হাসি মুখে ওকে, আবার কিছু আমি খেলে ওকে না দিয়ে খেতাম না ওর সঙ্গে। আমার, আমরা ভাই বোন অনেকই, বলতে আমরা 9 জন ভাই বোন, কিন্তু ছোট ভাইটা আমার খুবই প্রিয়।
1: আচ্ছা,
0: আমার ওর সঙ্গে খুবই ভালো বন্ধু, আর আমার ভাই বলতে এখনো আমার কাছে অনেকই।
1: আচ্ছা, তার মানে আপনার ভাইয়ের সঙ্গে কাটানো মুহূর্ত গুলো আপনার খুবই স্মরণীয়, এটাই আনন্দের। এবারে জানতে চাইব, আপনি অবসর সময় কিভাবে কাটান?
0: আমি অবসর সময় একটু টিভি দেখি, একটু সেলাই করি, আর খেলাধুলাও করি, একটু গানও শুনি।
1: আচ্ছা, মানে গান শোনা, সেলাই করা আর টিভি দেখা, এগুলো অবসর সময় করে কাটান। এবারে জানতে চাইব, আপনার হবি বা শখ কি ছিল বা এখনো কেমন ধরনের শখ আছে, সে ব্যাপারে যদি একটু বলেন।
0: আমার ছোটবেলা থেকে খুবই খেলাধুলার শখ ছিল, আর এখন বিয়ে হয়ে গেছে, তারপর আমি এখন ঘরে যখন একটু সময় পাই তখন বাচ্চাদের নিয়ে খেলাধুলা করি, বা বাচ্চারা যখন খেলাধুলো করে তখন আমি দেখেও, মানে সেটা আনন্দের
1: আনন্দ উপভোগ করেন। যাই হোক, একটা বয়সের পরে তো আর খেলাধুলার সময় থাকে না, তাই তখন দেখেই আনন্দ নেওয়া এই যা। এছাড়া আর কিছু?
0: এছাড়া আমার গার্ডেনিং এর একটু শখ আছে, কোথাও থেকে ফুলের ডাল, ফুলের চারা নিয়ে এসে আমার বাগিচায় লাগানো, সেটাই
1: খুবই শখ। কারো কারো থাকে কিচেন গার্ডেন, যেমন ফুল গাছের পাশাপাশি একটুখানি সবজি বাগিচা, সে ধরনের কিছু?
0: হ্যাঁ, আমি নিজস্ব খাবার জন্য সবজিও আমি নিজে করে নিই।
1: হ্যাঁ, কি কি আছে
0: বলতে, লাউ, কুমড়ো, তারপরে পুঁই শাক, করলা, এটা বললে, এটা আমি নিজে করে নিই।
1: আচ্ছা, খুবই ভালো কথা। হ্যাঁ, সবারই শখ থাকে, অল্প বেশি আর কি। যাই হোক, এবারে জানতে চাইব, আপনি বললেন আপনি গান শুনতে পছন্দ করেন, অবসর সময় গান শুনে থাকেন। এবারে জানতে চাইব, আপনি কোন ধরনের গান পছন্দ করেন এবং আপনার প্রিয় শিল্পী কারা?
0: আমি দেশভক্তি গানটা খুবই পছন্দ করি।
1: হ্যাঁ,
0: আর লতা মঙ্গেশকর, কিশোর কুমার, মান্না ডে, এদের গান আমি খুবই পছন্দ করি।
1: আচ্ছা, হ্যাঁ, এরা আসলে সত্যিই খুব প্রিয় শিল্পী সবারই। এখন তাহলে লতা মঙ্গেশকরের এই গানটি আপনার জন্য।

0: এবার বলুন, আপনার বাড়িতে নিশ্চয়ই আপনি রান্না বান্না করেন, এবার বলুন আপনার কোন রান্নাটা আপনার বাড়ির সকলের বেশি পছন্দ করে?
1: রান্না তো আমার বাড়িতে, আমার রান্নাটা মাছ পাতুরিতে একটা রেসিপি আছে, সেটাই খুব পছন্দ করে।
0: ওটা আপনি কি কি দিয়ে কিভাবে করেন যদি আমাদের একটু শেয়ার করেন?
1: ওইটা কাঁচা মাছ বলতে, কাঁচা মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে তারপরে আমি পেঁয়াজ রসুন আদা পেস্ট করে নিই। পেস্ট করে নিয়ে ওই মাছটার সঙ্গে হলুদ নুন যা দেওয়ার ওইটা দিয়ে মাখিয়ে সুন্দর করে,
0: ওর সঙ্গে কি কাঁচা তেলও দিয়ে দিন?
1: ওই একটু কাঁচা তেল দিতে হয়। আর তারপরে ওইটা কলা পাতার মধ্যে রেখে ভালো করে কলা পাতা দিয়ে ঢেকে দিয়ে আমি কড়াইতে একটু তেল দিয়ে, তেলটা যখন একটু হালকা গরম হয় কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিই। তারপরে কলা পাতাটা মাছ পাতা যেটা দিয়েছি সেটা ওইটা কড়াইতে রেখে ঢেকে দিই, আর একটু কম আঁচ দিয়ে শুনেই খুবই ভালো লাগলো। ঝাল আইটেম তো হয়ে গেল, এবারে জানতে চাইবো কি কি মিষ্টি আইটেম আপনি বাড়িতে তৈরি করেন, যেমন পৌষ পার্বণে বা অন্য কোন ঘরোয়া অনুষ্ঠানে? পৌষ পার্বণে বলতে আমি চুষি পিঠা, পাটিসেপ্টা, পুরি পিঠা এসব করি। আর ওই পুজো অনুষ্ঠানে আমি নারকেলের নাড়ু আর ছাতুর নাড়ু এসব।
0: ছাতুর নাড়ু যেমন বিশেষ
1: বিশ্বকর্মা পূজাটার দিন, আর আমার তো গ্যারেজ আছে, বিশ্বকর্মা পূজাটা আমার করতে হয়,
0: করতে হয়
1: ওই ওই সময় আমি ছাতুর লাড্ডুটা করি,
0: করে থাকেন। এবারে বলুন আপনার বাড়ি গ্যারেজ থেকে কতটা দূরে?
1: আমার বাড়ি গ্যারেজ থেকে 1.5 কিলোমিটার দূরে।
0: আপনি কি পায়ে হেঁটেই যাওয়া আসা করেন গ্যারেজ থেকে ঘরে?
1: না, আমি পায়ে হেঁটে যাওয়া আসা করি না, তবে আমি আগে যাওয়া আসা করতাম, তখন অনেক অসুবিধা হয়ে যায়, 1.5 কিলোমিটার যাওয়া আসা অসুবিধা হয়ে যায়, রাত হয়ে যায়, রাত্রে আমি 8টার সময় ফিরি, তখন রাত্রে আসা ভয়ও করে। তো তখন আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমার কিছু তো চালাতে হবে বা গাড়ি কিছু তো নিতে হবে, তখন আমি একটা স্কুটি চালানো শিখলাম, আর স্কুটিতে করে যাই গ্যারেজে, আবার রাত্রিবেলা গ্যারেজে ওই গাড়িতে করেই ফিরি।
0: এখন জানতে চাইবো আপনি কোথাও ঘুরতে যান?
1: ঘুরতে আমি মাঝে মধ্যে যাই, তবে ঘুরতে বলে আমি বাইরে কোথাও এখনো যাইনি। তো আমাদের আন্দামানের মধ্যেই আমি দিগলিপুর, এখানে রস আইল্যান্ড, শহীদ দ্বীপ এসব জায়গায়, নিকোবরও আমি গেছি।
0: আচ্ছা, তাহলে তো মোটামুটি আন্দামানের সব জায়গায় ঘোরা হয়ে গেছে। এবার বলুন বছরে পিকনিক কতবার মানান?
1: বছরে পিকনিক বলতে আমরা দুটো করে তো বছরে
0: বাৎসরিক হয়। হ্যাঁ, তো সেগুলো গ্রামের মধ্যে কি বাইরে কোথাও?
1: গ্রামের মধ্যে বলতে আমাদের ওইখানে আইল্যান্ড আছে, বোটে করে যেতে হয়, যেমন জলি বে, একটা তারামণি করে একটা আইল্যান্ড আছে,
0: আচ্ছা
1: ওইখানেও আমরা পিকনিক।
0: আচ্ছা, সেটা কি সব বন্ধু বান্ধব সবাই মিলে যান না শুধু পরিবারের লোকরা যান?
1: পরিবারের লোক বলতে আশেপাশেরও কোনো কোনো সময় দেখা গেল সব আমরা 2-3 ফ্যামিলি মিলেও যাই, কোনো সময় দেখা গেল আমরা মানে বন্ধু বান্ধবরাও সব একসঙ্গে যাই।
0: আচ্ছা, এবার বলুন আপনার ভবিষ্যতের পরিকল্পনা কি বা কি আশা আছে?
1: এখন আমার ছেলে মেয়ে দুজনই মানে ছোট, এখন ওদের পড়াশোনা চলছে, যখন ওরা বড় হয়ে যাবে ওদের একটু স্ট্যান্ড করে দিয়ে আমি আমার বরের সঙ্গে একটু দেশ বিদেশে ঘুরবো, তীর্থ যাত্রায় যাবো, এটাই আমার।

0: মেয়ে কোন ক্লাসে পড়ে?
1: মেয়ে এখন কলেজ কমপ্লিট করে এখন কম্পিউটার পড়ে।
0: আর ছেলে কি করছে?
1: ছেলে এবার 12th।
0: আপনার মনস্কামনা পূর্ণ হোক এটাই চাইবো। সবশেষে জানতে চাইবো আপনি আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে কি বলতে চান?
1: শ্রোতা বন্ধুদের আমি এটুকুই বলতে চাই, শুধু চাকরির উপর নির্ভর না থেকে নিজস্ব কিছু করা,
0: হ্যাঁ,
1: আগে বাড়ার চেষ্টাটা করাই প্রয়োজন।
0: সত্যি আপনি খুব ভালো বললেন। শ্রোতা বন্ধুরাও আপনার এই কথা শুনে অনুপ্রাণিত হবেন। সত্যি আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো।

এই গানখানির সঙ্গে শেষ হলো মহিলাদের একান্ত নিজস্ব অনুষ্ঠান চিরন্তনী। এর সঙ্গেই শেষ হলো আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রচারিত হল আকাশবাণী শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে। সঙ্গে ছিলাম আপনাদেরই বন্ধু নিভা রানী। আজ তাহলে আসি, নমস্কার, শুভরাত্রি।